ছোটি গরি গরি পটিকি দিকি চরি বাবা কেসি গরি গরি পটিকি দিকি চরি করকে জোরা জোরি কর গই হামরে দিল কি চরি মিলি ছোরি তো মিলি ছোরি।